0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: Numa dihe ke megahertz divehi FM. Abadues emme gata.
1: Datta, kolam nuhore me gondi gai shinde. Aharen kolam hore lafana. Datta I shinde.
2: Haade angale khokko. Vara boda shukriya.
1: কদ্দেবে কুড়া কুড়া হেউ কামকুং এহে মিহে গেদাতুর আমামে উফাবেরি বেদানে

ফাহে এখান তাউগে কুরিমাতি গাওয়া মিহুন্না শাই এগ ফাহুং আন্নানে মিহুন্না ভারুগদে ইব্রাতে খাম গাইয়াই থাকোয়া বেরিন্না ফুরিহমা নাসে হাতে খাম গা তিমান রাসকালাঙ্গে এখান তাল লেভিমে।

এই খুঙ্ক হলে গেরিয়ে কম আড়ুগণ মেন্ন বয়াঙ্ক দেবুম খালে ফানুগে বেরি রসকলাঙ্গে হাদ্রত দন্নবা দেবাশে একলেগ ফান বিদাড়ুই হাম কশ্বরুম একলাঙ্গ ওয়াহাই খুরব্বা অঙ্গবতে হাম কশ্বরুম এই দুয়াস্বে মুস্কুড়ে ফাওয়া গেরিয়ে নুনে ল গেরিয়ে বেশ নুনে এ দেমে দুগে গেরিয়েকে ফাহে তে ব্যামিহুন্না আমরু খুরব্বা খান্ত তে ব্যামিহুন খুরাশে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি